0: ফিনি মৌসুম আয় হুন মৌসুমগে দাতুরগা এউরিং একুয়ারি কুরে বিকামাটাকে
1: فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ
0: فَهَ مِ گِفُلُگِ وِرِ رَسْکَلَانگِنْ اِوْرِنْ عَلُقَنْ قُرَا حُشِكَمِهِ

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পোড়েতি বার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কল্লি শখসিয়াতুম
1: রেগানুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ভড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তি রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারিতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকি হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগিয়া সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কুরিবোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi 89 megahertz fm band
1: divirachi kyadu rajya ke komme hisabe ge hurigen bes evs age dekum kanula psm ge channel ta phone adu hala balaluma fasih gote
2: psm air divirajye ge ada deenu ge adu adi divi fm bes adu hala vene
1: tvm yes tv adi psm news bes balalave
2: psm air iOS adi Android phone takun download kuravene
1: PSM ya
2: avaha phone download kurappa
3: e kodoko fahata jehilama aharam ya carry gati me miha undugo ana ena ja pin number nu fenne hisabe gan tibem wani
4: a
5: koba mita huna dustbin eheri do মেবেস ডাস্টবিন কানু লামাড়ি
6: কমমে উমুরাকা
7: কমমে ফান্তিয়াকা
6: কমমে গিন্তিয়াকা দিবেহি রাজ্যেগে আড়ু এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
7: আড্ডি হানোয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
8: গাড়ি হেঁদন হয়েছে

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহগ্গে হিতুগা কীরতে কুরআনুম মিমবারে দাসওয়েফা নুয়া মিহগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবে রাজ্যে গড়ু দিবে রাজ্যে গড়ু বার গডি সাদা মিনিট কমিগে নিস্তেনি মেদগে মেন্দুর নামাজ ওয়গুতুগে বাঙ্গিয়া বাঙ্গিয়া দোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: হামাকা সরুং এউরেঙ্গে বেরি রসখলাঙ্গি এ দুয়াহুং এউরেঙ্গে খান্ত মোড়া দিন ওড়গিম বা রসখলাঙ্গি কং কশরে
1: বিসমিল্লাহির রহমানির রহিম
0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহকে ইসমু ফুলুম ফাশা গেল
1: আল কারিআ
0: বীর বেরেখাম বড় কয়ামে দুয়াহে
1: মাল কারিআ
0: বীর বেরেখাম বড় কয়ামে দুয়াহা কি খুন দুয়াহিং হিয়ে
1: ওয়া মা আদরাকা মাল কারিআ
0: আদি বীর বেরেখাম বড় কয়ামে দুয়াহা কি খুন দুয়াহে কং খালে ফানাং আঙ্গাদিনী খুং হিচ্ছে তোয়ে

0: ইংগে নামাজ আমেদ গাফিল ওয়তিবে নামাজ কুরামি হুনা গেলুমাই হালাকুতে
1: আল্লাযীনা হুম ইউরাউন
0: ইউরেনি হামা খান দেখুমা নামাজ কুরামি হুনে
1: ওয়ায়ামনাউনাল মাউন
0: আদি হিফা গেঙ্গুলে থাকেতে মি হুনা নুদি মানা কুরামি হুনে
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله اسم فلم فشاغن
1: إنا أعطيناك الكوثر
0: هما كشورن تمن رسكلانگ گنا گنا وگم وا هيوكم ايگ تريگا كوثر اي كيون آر اس خليگ فان دوي مي
1: فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
0: فَهِ كَلَيْغِ فَانُكَ وِرِ رَسْكَ لَانْكَ كَلَيْغِ فَانُ نَمَادُ كُرَبْوَاشِ عَدِي قُرُبَانُ كُرَبْوَاشِ
1: إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرْ
0: هَمَا كَشْوَرُمْ كَلَيْغِ فَانُ كَوْفَا إِسْكُرْ وَا مِيهَا اَي هُرِهَا هَيُكَمَكُمْ كِنْدِكِمْ وَا مِيهَا اَي
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله باسم فلم فشاغنمي

আমলত কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে এগারওয়ান আয়তকা ওয়াহি করব্বা ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমা কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরতকে সাদওয়ান আয়তগা ওয়াহি করব্বি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ শে আদি সুমার সূরতগা মাইং আল্লাহ ওয়াহি করব্বা ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص مانيكي فهي كليك فان ماين الله گكيبيا دين خلاص كوروا اكلاگ كيبيا الكن كوروا شف انسانا گ بها عمل ادي مودلن كوروي صدقات تاكي الله خالص كمايكو كورا كنتكم گاهد من انگوا البينا سورت گ فسفن ايت گ وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکن خلاص کرا حالو الله گه كيبايان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن نہ ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুজ কামেভ

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়ে তি পার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললে শখসিয়াতুম
1: রেগনু কি হামহিমে কামুগা রাইয়াতুং গে হাল বেল্লোমা নুকমে মডাঙ্গুল বি কোম্বে ফ্লিতো
0: রোমিনা ফারসিং গে বর্তি রাসকান্তা কুডকা কো জেসফি কোন লিডারিতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিম ফেশিগে আন্দালুসকে পর্বতক হামে ফিতুরিফা কুরি পোশি কমমে হোম দুহে কে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi adhyana megahertz fm band
1: divira chikadu duniyavi tiriulumge ufavirikama swargege mativeri niyamata vasilvuma
2: salihunge pakicha
1: alukumge riti adataka akhlaqge mativeri sifata libigatama
2: salihunge pakicha
1: মায় রাসূলাগে সুন্নতকে মচ্চা ইমামু নাওয়াই রাহমাহুল্লাহ লিউবাফাওয়া রিয়ালু সালেহিন মিফুতুগে বাবু তাকুগে শরহাইন
3: হেন্দুনু দজ্জানুগে ওয়াকি আদেবেকম হাবীর বীর সেবেবে কাদুন একমুগে বীরওয়রিকম সিকুন্ডিয়ং এ নেগিফাওয়া তাসাউফুর ফিলানু দাকা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঙ্গিওয়াডাগেন সওয়াল করুন তিবে কাদুন কিহিনেতোয়
1: আলুকমগে আদাতাকা আগিদায়া রীতি আখলাওকে মতিবেরি আগুহরি এটা ফিলাওয়ল থাকে
4: ইসলাম দীনুগা আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়ারা বড় মে বার ওয়ালবানি আল্লাহং একানে আলুকান কুরমা শিরুকু নুকুরমাং আঙ্গাওয়াফা দেম মি আঙ্গাওয়ানি এমমেহা মে সাকুং এব্বাওয়ন্ত বাইগে গতু গাবুমা
1: আদিত দুহা বুদ দুহুকে মিন্দুর দেচ হায়রু রিপিট হোম আদি বুরাসতি দুহুকে হিন্দুনু আগগডি তিরিহু আদি আঙ্গার আদি হুকুর দুহুকে রেগাণু দিহগডি তিরিহু নদী হামে গহার্টস তিনু কে আডুম
5: মাম্মা বাড়ু হাভেজ
6: তারিফলা সোনিয়া গাতি বুনি মাম্মা এবে জেমি কে মুলুয়া
5: पापा गाड़ी चहनी है।
7: दरिफुला मारू कब बादा?
8: सोनिया, देवल माशा स्कूल अंदा।
9: तुम ही नहीं तो कहा था कि सच्चा प्यार सबसे बड़ा होता
5: है। मामा।
9: किस पर से भी?
10: मामा फोन एक का। हाँ, माधवारे तैयार। दावी थाना कड़ी वाइपर कराना।
5: मामा वैस फोन का। দন্তা
11: কোকো দন্তে কমি গডি গালে নুলেবেনে দে সোনিয়া গাতা
0: এহেনি গুলুন্তা বধে কুরা ফদান এম গাতু গাওয়া গুলুন্তকা এম ফুরতম ইসকন্দেমা
12: থুরাস
13: ತುರಾಸ್ ಏ ತರಿಕ ಅಹರ್ಮೆಂಗೆ ಬಹ ಸಗಾಫತ ಆದಕಾದಾಗೆ ತೆರೆಗ ಆದ ಬ್ಯಾವರ್ ಕಂತತಕ್ಕೆ ಹುರೆ ಅಡವಹಾಲಂ ಬೇಣುಂತ
14: ಆ ವರ ಬೇಣು
1: ದಿವಿರಾಜಗಡ ಟ್ಯೂನ್ ಕೊಲ್ಲ ಅಂಗಾರ್ದುಗೆ ಹವೀರ್ ಫಹಿಜ್ಜಾರ್ ಬುರಾಸದುಗೆ ಹವೀರ್ ಹತರುಗಡ್ ಫನರಾಗ ಅದಿ ಆದಿತ್ಯದುಗೆ ಹವೀರ್ ಫಹಿಜ್ಜಾರ್ ಹಮೇಕಣಿ ದಿವಿರಾಜಗಡು

রিশওয়াত কি ম্যাং আল্লাহ আলুন নং হারাম করে বি বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াত কি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াত কি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়া ইচ্ছে হুরমেতেরি কুরেগেম ওয়া ইচ্ছে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাকুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাকুনুং গতুগা হেদ কুরুম নুয়াত বেনুং কুরুম কামুগা বিয়েসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফা রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতকি এম্মে নুব্যাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুঙ্গতক কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগতু মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুব্যাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরেবিয়ে তিয়াবা মিহুন হাসাদ বেরিকাম বিরুয়েতিবে একমা দুরহেলি ওয়াশ ফহে হাম কাশওয়ারুন আলিফান দারুকা আন্দা হুসকুল্লাহ হাসাদ বেরিকান হে কন্তাত্তাকা হুসকুল্লাই
2: মি দিবিহ রাজ্যগড় দিবিহ রাজ্যগড় হাতুরগড়ি সালিস আমিনিট গমিগিনিস তেনি মিরেগ ফাতিস নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ